0: আসিয়া আলে আবার তুমি লুকাকাই, আমি ডগরাইবু আমি ডগরাইবু, হেবর আমি হারলে আমকে নেবাস, নইলে তো আউরি আরা জিতা হইছি কাজ হইছি। শুনি করি পানি কুমার,
1: শুনি করি পানি কুমার,
0: পানি রানীর ঘট শুনলা,
1: পানি রানীর ঘট শুনলা,
0: বন্ধ ভিতরে উতরি গলা,
1: বন্ধ ভিতরে উতরি গলা,
0: কি বেলা কারি গায়ো,
1: কি বেলা কারি গায়ো,
0: পানি কাকে উতরি রলা,
1: পানি কাকে উতরি রলা,
0: অলকা মারি অলকা মারি,
1: অলকা মারি অলকা মারি,
0: গায়র না গো ভিতরে বললা, গায়র না।

জুহর ঝোকু যায় ময়ে এ জুহর ঝোকু যায় ময়ে যে এই তন মহালক্ষ্মী প্রভু এ থায় বসল থানে ই ভুলক ভটক নাই করা এ ভুলক ভটক নাই করা সরস্বতী সরুলা দিয়া প্রভু সরস্বতী সরুলা দিয়া ই হরি হরি তো রাম রাম এ হরি হরি তো রাম রাম মায় রাম বলু ন যায় প্রভু হরি বলু ন যায় ই গোটক রাজ তো আসে এবে এ গোটক দেশ তো আসে এবে যে হুনি রাজে আসো তো প্রভু হুনি দেশে আসো ইয়াদা রাজা তো আসত এবে এ আদিন রানী তো আসত এবে যে আদা রাজা আসো তো প্রভু আদিন রানী আসো ই ধন মাসে তো মালো আসে এ কাশ আসে তো তা

মকে, এ নহি বলু ননি বলা মকে, যে উপর পুরে যাওয়াই প্রভু উপর পুরে যাওয়াই, ই হরি হরি যে রাম রাম, এ হরি হরি যে রাম রাম, মই রাম।

বাবা বলু ন যায় প্রভু, বাবা বলু নি যা বাবা তুই আধা রাজা, এ নিয়ে যা বাবা তুই আধা রাজা, যে উপর পুরনে আয় প্রভু উপর পুরনে আয়। ইমামা বলে তুমি আধা রাজা, এ মামা বলে তুমি আধা রাজা, যে উপর পুরনে আয় মামা উপর পুরনে আয়। ইনি যা মামা তুমি নি যা বলত, এ নহি মামা তো বলত এ বে, যে বুয়ারি বিতি তো মন প্রভু।

তোরই খোঁজে, এটি বরি ছাতা তো ধরলো এবে, এটি বরি ছাতা তো ধরলো এবে, যে কোকটা বড়গি ধরলো প্রভু, কোকটা বড়গি ধরলো। হি সোনা সোনা মোচ বুহারি মন, এ সোনা সোনা মোচ বেটা মন, যে উপর পুরে যায় সে প্রভু, উপর পুরে যায় সে। মে বেটি বড় মে মাগুক যায়, এ বেটি বড় মে মাগুক যায়, যে উপর পুরনে আয় প্রভু, উপর পুরনে আয়। ঈশা তো জন তো বুহারি মন, ঈশা তো জন তো বেটা মন, যে সবু গাগুন যাস প্রভু, সবু গাগুন যাস। ই নাহি বল তোকে বাবা তুই, এ নাহি বল তোকে বাবা তুই, যে জাত কাজে হলিস বাবা, জাত কাজে হলিস। হি গাগুন বগুন আসত এ মন, এ গাগুন বগুন আসত এ মন, আঁধা রাজা তো আয় প্রভু, আঁধা রাজা তো আয়। ই যাওত যাওত যায় সে এবে, এ যাওত যাওত যায় সে এবে।